কথা পড়ি গলা বলি বলি বলি আইছিলি আজ তোমার পরা বলি মতে নাই দেব নাই দেব গালি মুই আইছিলি আজ তোমার পরা বলি মতে নাই দেব নাই দেব গালি।

নাই লগা বলি কলি কলি কলি আই থিলি আদে তোমার পরা বলি মতে নাই দেব নাই দেব গালি অকুহা কথাটি মুই কহি দেউছে হো অকুহা কথাটি মুই কহি দেউছে হো কথা পড়ি গলা বলি বলি বলি আই থিলি আদে তোমার পরা বলি মতে নাই দেব নাই দেব গালি মুই আই থিলি আদে তোমার পরা বলি।

ইতারপরে শুনুন সিনেমা ছাত্রী লিখিছি তোরি নাঁর এই গীতটা। অরুণ মন্ত্রীঙ্ক লেখানু গাইছেন উদিত নারায়ণ আর ইরা মহান্তি, সঙ্গীত দিয়েছেন মলয় মিশ্র।

তার উপরে পুয়াল ডসাই দৌন নাই বেলে ধূপ রং করি দৌন উপর তাঁতিটা টিকে কমি যা তার উত্তর বি যদি অথা লাগুছে বেলে ছাই জাগা পবন যা আস করুবার জায়গা থি থাকুন তভি যদি ভল নাই লাগুছে নিঃশ্বাস নেবার থি কষ্ট হচ্ছে বাঁতি হচ্ছে মুড বুলোছে কি রুগী অচেত হয়ে যাচ্ছে বেলে সঙ্গে সঙ্গে ডাক্তরকে দেখুন সবু ডাক্তারখানা মানকে ই ঝাউমরা রুগীকর লাগি ব্যবস্থা করা হয়েছে হেলা টাকা হলে জীবন গলে যাইপারে যদি ঝাউমরা আয় বলে জানিপারলে বেলে রুগীকে থন্ডা লাগবা বলিকি তার দিহে বরফ কেবে বি নাই ঘষুন পাইন টিকে পিয়াই দৌন যদি রুগীর চেতা অছি বেলে ঝাউথু সাবধান রহুন নিজে বঞ্চুন আর দূসরা লোককে গলে ই বাবদি সচেতন করুন। তকদির কা বাদশা সিনেমার ই গীতটা শুনুন। গীতকে লিখিছেন অঞ্জন আর সঙ্গীত নির্দেশনা দিয়েছেন বপ্পি লেহরী।

0: ইথর এর থে হন পাইয়া বি হু হিসাব নুহি মানলা দিন তা তেঙ্গনা কথা মোটামুটি ভাবে ইদাদ যে যেন হিসাব গে প্রকৃতি মানে মাঞ্জকিছি আর একানিকি বিড়না পাইয়া আর ই চিপু পুইনা কথা হু বদ টিকে ইম্বালেন্স যেন মানা কালি আ কথা বদনটা আকুন বাড়িটি চিন্তা দু আর ইদগে মুখ্য কারণ বানার যে নামে ই পরিবেশ গে পরিবর্তন যেন মানা কালি হলে প্রকৃতির ই যেন পরিবেশ আতিলি পরিবেশ বন বাজকু নাম এন্দের বন বুঝরত আউ পরিবেশ যদি ঠিক রাচা হলে নামে ই প্রকার যেন অসন্তুলিত হিসাব নু বর্ষা কা ই চেপু পুইয়ালি কা বিড়না বিড়ালি ই বোধ কেন ঠিক হিসাব নু মান ইদকে সঙ্গে তাঁকে সম্পর্ক আতিলি বলিকি যাহা বৈজ্ঞানিক গুঠার ভিত তেঙ্গালার তা যদি নাম পরিবেশ কথা বন ভাবত হলে প্রকৃতির নামে ই যেন হারবু আতিলি কা নামে যেন আমু কা যেন ধুকা বহালি একান হিসাব নু মান্না কথা ই যেতে বোধ বাড়ালি তা ই বাবদ নু ভিন টিকে জহ নাম টিকে কাছে নেখরা গে লাগান ইন্না অনটা ভাইঘারিন মেহকাদাম আর ভাইঘার মানালনার ত্রিলোচন কিষান তাম আকুন ই সমলপুর কুলুৎকানি নু রানলার আর তামে আড়পা বোধ ই গুদ্রাপাড়া ভোজপুর চাহানতা গুদ্রাপাড়া রেঙ্গালবেড়া গুদ্রাপাড়া তামে আড়পা তা ইসান আকুন তাম রানলার সমলপুর নু আর ইন্না মেহকাদাম যে ই নামে যেন পরিবেশ আতিলি পরিবেশ গেমিয়া দুইপদ কথাবার্তা মানত একানিকি তামে পহলে আড়পানু যেতে বলে পদ্মানু রাচার হু বা কেন একানিকি পরিবেশ বোধ রাচা পদ্মান্তা আর কোন তাম টাউন হি নু আতলার আর তামে চাকরি জিয়ানু তা ভিন ভিন জায়গা নু ভি কুদকানার তা ই পরিবেশ ভিন ভিন জায়গা তা পরিবেশ একানে রাচা আর আকুন নামে একানিকি পরিবেশ নু নাম উজ্জ্বাল দাত ই যেন যেতে যাবতীয় জিনিস একানিকি পরিবর্তন মাঞ্জিকিছি তামে এদের অনুভূতি আতিলি ভিন ভিন জায়গা তা হু কথান টিকে ভি ইন্না মেনত তা আউ ডেরি ইন্দ্রিকে কামত বারা তামে গানে কাছে নিখরত ত্রিলোচন আজ্ঞা জুহার
1: জুহার আজ্ঞা জুহার জুহার জুহার আজ্ঞা
0: নিমান্ত ইন্না স্বাগত নানাল দাম নামে ই মাক্কা পুপু ঝোকা ঝোকা কার্যক্রম নু
1: আজ্ঞা
0: হলে যেনতাকা কথা খাতির কিচা যে পরিবেশ পরিবেশ যদি রায়লি হলে নামে জিয়া আতলি
1: আজ্ঞা
0: পরিবেশ বাঁচর হলে নাম বাঁচরত আর পরিবেশ গে বিনা নামে জিয়া গে স্থিতি ধি দুর্বল মানা কালি জিয়া গে কথা নি চিন্তা কামা পলতাদ নাম তা ই পরিবেশ বাবদ নু কিছু কিছু যদি তেঙ্গর নিমে অনুভূতি টিকে
1: নিশ্চয় আজ্ঞা নেন তেঙ্গন নেন আর্মিস্তি আসাম তি নেগিরি অরুণাচল তি নেগি জেন কিছু জামা রাজ্য নে কুদ্দুকা দান টিকে তানে যেতকি এঙ্গে অনুভূতি আতিলি হুতন তেঙ্গন ইন্না ই মক্কা বুবু ঝোকা ঝোকা প্রোগ্রাম নু পিঙ্গাঙ্গের মেহকানার তামান ধন্যবাদ পহলে ই ডে বিষয়তে তেঙ্গন চরণ ডে বিষয়তে পাঁচ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আতিলি ইদান ইন্দিরকে পালম কামদাম কি কামদাত পরিবেশ পর্যাবরণ ইংলিশ দিবানার এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ইংলিশ দিবানার ইদান অনটা ফ্রান্সিসি শব্দ নু অচকানার ইনভরনিয়া ইনভরিয়া মানে ঘেরনা আউ নামে উড়িয়া চাই হিন্দিতি পরি আউ আবরণ জড়ে শব্দটি ইদান অচকানার পর্যাবরণ বন পরি আউ আবরণ আবরণ মানে ঘেরনা পর্যাবরণ পরিবেশ বন যেন ঘেরকিছি পুরা নামে ই পৃথিবী বন আদান বানার পর্যাবরণ ইনু জামা যেতকি নির্জীব বি আতিলি জীব বি আতিলি ই দুইটা জামা বোধ মিশিকি যেতকি মানু মাছ গছ খুঁট তানে আমু জল পবন যেতকি আতিলি জীবজন্তু যেতকি আতিলি ই জামার গেন আমে পরিবেশন বানার
0: তা ই যেন পরিবেশ কথা খাতির কিছি যে ইথর যেতে মানে চিন্তা নানালনার যে পরিবেশ বোধ ধীরে ধীরে বাদলারা কালি পরিবর্তন মানালি বলিকি প্রকৃতির এন্দের এন্দের কারণ আতিলি যে মানে একানিকি পরিবেশ বোধ প্রদূষণ মানা কালি কা বাদলারা কালি বলিকি নিম ভাবদার
1: নিশ্চয় আজ্ঞা ই যুগ নু অনটা জিনিস অনটা তেঙ্গন প্রকৃতিকে অনটা প্রাকৃতিক তানে পর্যাবরণ অরেক তানে মানব নির্মিত পর্যাবরণ যোড়ে জিনিস আতিলি আজ্ঞা বাকি প্রাকৃতিক পর্যাবরণ যেনতা সংসার নু পেলে গঠন কাম কিচা তানে প্রকৃতি বন যেনতা নাম ধর্ম বেলায়ু বানার যেনতা গঠন কাম কিচা মাংকিচা জল বায়ু নামে হাজু গছ মানু মাছ যেনতা রাচা ইদেন বানার তানে প্রাকৃতিক পর্যাবরণ নিজে নিজে প্রকৃতি গঠন কাম কিচা আর মানব নির্মিত পর্যাবরণ কার মানালি যেনটা নিজের হিসাবতি আড়পা কামালাত সিমেন্ট গে সড়ক গে পুল কারখানা আকুন সরকার গুটি তানে আড়পা পালি নিজে নিজে ভি কামা চালি তো ই যেন ମାନବ ନିର୍ମିତ ପର୍ଯ୍ୟାବରଣ କାମାଲି ଇଦା ନମାନେ ଆମେ ପ୍ରକୃତି ମାନେ ବେଶୀ କ୍ଷୟକ୍ଷତି କାମାଲି କି ଯେତିକି ବେଲେନ୍ସ ଦରକାର ଯେତିକି ଆଡ଼ପା ଦରକାର ହତକୁ ମାରିଲା ଆଉ କିଛି ଦେଶ ତାନେ କାଲି ପଚିଶ ତାଲା ତିରିଶ ତାଲା ଶହେ ତାଲା ବି କାମାନା ତ ଇଦାନ ପର୍ଯ୍ୟାବରଣ ଯେତିକି ତାଙ୍କେ ଲେବଲ ଆସିଲେ ତାଙ୍କେ ପବନ ଧୁକାବନ ଯେନ୍ତା ବହନା ଗାତା ହତକୁ ବୁହା ପଲାଲେ ଆଦିକି ପ୍ରକୃତି ମାନେ ଭଗବାନ ଯେତେବେଳେ ନାମେ ବେଲାୟୁ ଯେତିକି ଗଠନ କାମ ଚିକାଚାର ଆମକୁ ଯେତିକି ଦରକାର ଗଛ ପବନ ଯେତିକି ଦରକାର ଜଲ ଯେତିକି ଦରକାର ହୁଇ ହିସାବତି କାମ ଚିକାଚାର ତ ଯାଇକିରି ହୁଇ ହିସାବତି ଠିକ ମାନେ ସମୟନୁ ଚେପୁ ଅନ୍ଦରାଲିଆ ସମୟନୁ ପାଇଁ ଚିଆଲିଆ ସମୟନୁ ଖରା ବି ମାନାଲିଆ କିନ୍ତୁ ହୁ ବାଲାନ୍ସ ବନ୍ ଟିକେ ଟିକେ ଧୀରେ ଧୀରେ ନାମ ଉଠିତ ମାନୁ ମାସବୋଧ ମୁର୍କା ଚାଲ ତାଙ୍କେ ଆଦଗେ ଲାଗନ ଇ ବିପର୍ଯ୍ୟବୋଧ ଆରମ୍ଭ ମାନ ନାମେ ଇନ୍ନାସ୍ତା ଯୁଗୁନୁ ଶୁଦ୍ଧ ପବନ ଦରକାର ଯେନ୍ଟାକି ନିଶ୍ୱାସ ପ୍ରଶ୍ୱାସ ହୁଆଗେ ଲାଗନ ତାଙ୍କେ ସାଙ୍ଗେ ଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ ଦରକାର ଆମ ଯେନ୍ ହାପାଲା ଯେ ହୁଦ୍କି ଜାଗାନ ଶୁଦ୍ଧ ଭୋଜନ ବି ଦରକାର ଇ ତିନିଟା ଜିନିଷ ହେଲେ ଯାଇକିରି ନାମ ସୁସ୍ରୋତ ଆଜି ଇନ୍ନାସ୍ତା ଦିନ ନୁ ଯାମାର୍ଗେ କମ୍ ବ୍ୟବସ୍ଥି ସୁଗର ମାନା କାଲି କମ୍ ବ୍ୟବସ୍ଥି ତାନେ ହାର୍ଟ ଆଟାକ୍ ମାନା କାନାର ଇଟା ଜମା ପ୍ରାକୃତିକ ପର୍ଯ୍ୟାବରଣ କାରଣକେ ଲାଗାନ ଇନେ ମାନାଲି ତ ନାମେ ଶୁଦ୍ଧ ଭୋଜନ ହାଖରା ପଲାଲି ତାନେ ଚାଷ ଯେତିକି ଜମିବ ସୁଧରାନା ତା ହନ୍ୟ ମାନା ଇଏ ମା ମାନାଲି ଜମିବ ତାନେ ହାର୍ଡ ମାନା କାଲି ତ ହାର୍ଡ ମାନା କାଲି ଉର୍ବର ଉଜାଗର ଯେନ୍ ରହିଲା ପହିଲେ ଯେନ୍ ଖାତୁ ଚିଆଲକାତ ତାଙ୍କେ ଜୈବିକ ସାର ଚିଆଲକାତ ବାକି ତାଙ୍କେ ଉର୍ବର ବଢିଆ ରହିଲେ ତାଙ୍କେ ତାନେ ଫଲ ଫୁଲ ଚାଷ ବାଡ଼ି ଅନ୍ୟ ଯେତିକି ମାନାଲିଆ ବଢିଆ ମାନାଲିଆ ତମେ ଶରୀରକେ ଲାଗନ ବଢିଆ ସୁସ୍ଥ
0: ଶରୀରକେ ଲାଗନ ଭଲ ରାଚା ଆର ଅନନ୍ତ ମହତାଲି ବି ଆଦି ମିଠା ସୁସ୍ଥ ରାଚା
1: ହୁ ବାକି ଆଲାର ସତୁର ଅଶୀ ନବେ ଶହେ ଶହେ ପ୍ଲସ୍ ଉଜାଲିଆର ଆକୁ କିନ୍ତୁ ପଚାଶ ଷାଠିଏ କି ବୁଙ୍ଗାର
0: ଆରୁ ନିଭେ ତେଙ୍ଗନା କାହାତି କି ଯେନ୍ତା କା ଅର୍ତୁ ସିଏ ଯଦି କୋଡ଼ିଏ ଏକୋଇଶ ବରଷ ବାଇଶ ବରଷ ନୁ ବି ହାର୍ଟ ଆଟାକ୍
1: ମାନା
0: ଇ ଯେତେ ଖାଦ୍ୟକେ ପ୍ରଭାବ
1: ଖାଦ୍ୟକେ ପ୍ରଭାବ
0: ଠିକ୍ ତେଙ୍କର ଅନ୍ଟା କଥା ଯେ ନାମ ନାମେ ଜିଆବତ ଭଲକିରି ପଇସା କାମାଣି ନାନତ ଭଲକିରି ରଥ ନାମେ ବିଲ୍ଡିଂ ମାନ ନାମେ ଗାଡ଼ି ଭାଡ଼ି ଯେତେ ମାନ ବାଲଦାତ ଚିନ୍ତା କାମଲ ଦାତ ରାସ୍ତା ମାନ ବାଲଦାତ କିନ୍ତୁ ପରୋକ୍ଷରେ ଆଦାଦ ନାମେ ଏଇ ପ୍ରକୃତି ବନ ଅଣ୍ଟା ପ୍ରଭାବ ଲେବଡ଼ାଲି ପ୍ରକୃତିକେ ମିଆଁ ଆଉ ଇ ଯେନ୍ ପ୍ରାକୃତିକ ଯେନ୍ ପରିବେଶ ଆସିଲି ଆଗେ ମିଆଁ ପ୍ରଭାବ ଡାଲାଲି ବୋଲିକିରି ନିଭି ତେଙ୍ଗାଲଦାର
1: ଆଜ୍ଞା
0: ଆଇ କାମଲା
1: ଆଜ୍ଞା
0: ହଁ ତ ଇ କଥା ମୁଁ ଟିକେ ନାମ ସଜାଗ ମାନନା କଥା ହେଲେ ସରକାର ବି ଯେନ୍ତା ଭାବାଲି ନିମ୍ ଯେନ୍ତା ତେଙ୍ଗାଲକାର ଯେ ବଡ଼ି ବଡ଼ି କୁଠା ବାଡ଼ି ନାନାଲି ଆଉ ବଡ଼ି ବଡ଼ି କଲ କାରଖାନା ଗୁଠି ନାନାଲି ଯେନ୍ତା କି ଆଲାର ଆନୁ କିଛି ଜିନିଷ ଅଣ୍ଟା ହାଖା ଆଙ୍ଗର କାନୁ ତମେ ନିଯୁକ୍ତି ସୁଯୋଗ ହାଖର ବୋଲିକିରି ତେଙ୍ଗାଲି କିନ୍ତୁ ନାମେ ମାନେ ଏନ୍ଦ୍ରିକା ଖଣ୍ଡମଣ୍ଡଲ ଯେନ୍ ଆତିଲି ହାରବୁ ଆସାନ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ମାନା କାଲି କାଲି ମାନା କାଲି ଆଉ ଗାଡ଼ି ମଟରକେ ଧୂଆଁ ତିଆ ପରିବେଶ ବୋଧି
1: ଖରାପ
0: ମାନାଲି ତ ଯାହା ବି ମାନା ଦେଶ ଯୁକ୍ତା ତାଙ୍କେ ଲାଗାନ ତାନି ଚିନ୍ତା କାମ ଆରୁ ଆର୍ଥିକ ପ୍ରଗତି ଯେନ୍ତା ମାନ ଆଦାନୀ ଚିନ୍ତା ନାନ ହେଲେ ଇତା ତ ନାମେ ଇତାର ତ କଥା ତେଙ୍କାର ଗୁଠି ନିମ୍ତ ଭିନ୍ ଭିନ୍ ଜାଗାନୁ ବି କେରକାଦାର ଏକା ଏକା ଜାଗାନୁ ଏକାନ ଏକ ପ୍ରକାର ପରିବେଶ ନୁ ନିମ୍ ରାଜକାଦାର ଆଉ ଆସ୍ଥା ପରିବେଶ ଗୁଠି ଏକାନ ଲାଗି ଆର ଆକୁନ୍ ଇଶାନ ନିମ୍ ଯେନ୍ ସମ୍ବଲପୁର ନୁ ଆତଲଦାର ଏକାନେ ନିମେ ପରିବର୍ତ୍ତନ ମାନେ ମାଞ୍ଜିଛି ବୋଲି ନିମେ ଅନୁଭୂତି ଆସିଲି
1: ନେନ୍ କେରକାଞ୍ଜିଗାନ ଆଫ୍ରିକା ମହାଦେଶ କଙ୍ଗୋଗେ କେରକାଞ୍ଜିଗାନ ଆସନ୍ ଡେଲି ତାନେ ପାଇରି ତାନେ ଚାର ବଜେ ଚେପୁଅନ୍ଦରି
0: ଆଚ୍ଛା
1: ଆଉ ଉର୍ଲା ବାକିନ ପୁରା ଖରା ଚି ଲାଗି ତ ହୁସାନ ଫିର୍ ଭି ତାନେ ପୂର୍ବ ଯୁଗନୁ ଯେତିକି ଦରକାର ଅଛେ ତମେ ହୁସାନ ଯେତିକି ଅନୁମାନ କାମ ଚିକାନ ଯୋଗକୁ ଚେପୁ ମାନାଲିକିର ହୁତକୁ ମା ମାନାଲି ଯେନ୍ଟାକି ହୁସାନ ଲାଭା ଅରୁ ଖାଲି ପାହାଡ଼ିନୁ ଏତିକି ଗର୍ମ ତାନେ କିଆ ଗୋଟେ ପ୍ରାକୃତିକ ସମ୍ପତ୍ତି ଆସିଲି ଆଜ୍ଞା ସୁନା ରୂପା ତା ଦ୍ୱାରା ତାନେ ଗରମ ମାନା ହଉ ତାନେ ଲୋହିକ ମାନାକିରି ତାନେ ପୁରା ଚିଚୁ ନିଆଁ ଲେଖା ଉରୁ ଖାଲି ତ ଧୀରେ ଧୀରେ ଧୀରେ ଧୀରେ ଆଦା ତାନେ ଯେତିକି ଚେପୁ ଦରକାର ହତା ତାନେ ବେଲେନ୍ସ ଦରକାର ହତା ମାନା ପାରିଲାଲି ହୁତକି ଲାଗନ୍ ତାନେ ବିପର୍ଯ୍ୟବ ଧୀରେ ଧୀରେ ଆରମ୍ଭ ମାନାଲି ଆଉ ଅଣ୍ଟା ଜିନିଷ ତେଙ୍ଗ ଆସାମ ସାନ ରାଜକାଦାନ
0: ଆଚ୍ଛା
1: ବହି ଗୁଠିନୁ ପାଡ଼କା ଦାସ ଯେ ଚେରାପୁଞ୍ଜିନୁ ନାମେ ଭାରତ ତ ଚାହେ ଦେଶ ତା ଆମେ ଜାମାର୍ତିନ ବେଶୀ ତାନେ ଚେପୁ ଅନ୍ଦ୍ରା ପାଡ଼କା ଦାତ କିନ୍ତୁ ଇନ୍ନାସ୍ତା ଡେଟ୍ନୁ ଚେରାପୁଞ୍ଜିନୁ ହତକୁ ଚେପୁ ମାରିଲା ମାନ ଇଟା କାରଣ ମାରିଲେ ନା ମାସୁ ମାସ ଜମା ତାନେ ମୁର୍କା ଚାଲାତ ଯେତିକି ବାଲାନ୍ସ ରାହନା କଥା ଯେତିକି ମାନୁ ମାସ ଦରକାର ଆଚା ହତକୁ ମାରିଲା ମାନୁ ଅଣ୍ଟା ଜିନିଷ ନିନା ପଢ଼ାଲ କାନ ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ନୁ ଇନ୍ନାସ୍ତା ଡେଟ୍ ନୁ ନାମେ ଦେଶ ଗେ 6 କୋଟି ସ୍ତିନ 10 କୋଟି ଭିତରେ ତାନେ ମାନୁ ମାସ ଦରକାର ଆସିଲେ
0: ଆଚ୍ଛା
1: ହତକୁ ତାନେ ନା ଇଦା ଇଦତ କି ଦରକାର ହେଲେ ଯେ କି ନା ଅକ୍ସିଜେନ ହାକତ ଆଉ ବେଲେନ୍ସ ମାନ ନାମେ ଇନଭାରମେଣ୍ଟ ବୋର୍ଡ
0: କିନ୍ତୁ ହେତକି ଆକୁନ
1: ମାରିଲା ଦିନ
0: ହଁ ତ ଏଇ କଥା ତୁଣ୍ଟା ବଡ଼ିଟେ ଆହ୍ୱାନ ଦୁ ନାମେ ଲାଗାନ ଯେ ଇଦା ତା ନାମ ଆକୁ ହନ୍ନାୟ କିରି ଚାରା କାଲଦାତ କିନ୍ତୁ ଭବିଷ୍ୟତ ପିଢ଼ି ଲାଗାନ ଯଦି ନାମ ମା ଚିନ୍ତା କେ ନାନତ ହେଲେ ভবিষ্যৎ পিঢ়ি লাগান নাম এদের কামত
1: বহুত মুশকিল মানে ভবিষ্যৎ ইদিন যেতকি নাম জামাত আদিবাসী নাম কুণহস্তি লেকির অপর লেভেল যেতকি বি আতনা ইন্ডস্ট্রি বা ফ্যাক্টরি বা যে বড় বড়কা বড়কা কোম্পানি গুটের কাঁচা

0: ଆଦାନ ଆବରଣ କାମ ହେବା ଡାଲିଆ ନାତକା ବେଳେ ଶୋଷଣ କାମ ହେବା ଡାଲିଆ ଆଦଗି ଲେଗାନ ବୋଲିକିରି ଏକାତାରେ ବିପର୍ଯ୍ୟ କି ତାନେ ଆଲାର୍ତ୍ତରେ ଏକରା ଚଡ଼କ ବୋଧ ମା ମାରାଲିଆ ଆଡ଼ପାପାଲି ନୁ ପହିଲେ ତାନେ ଚଡ଼କ ଜୋର ଚେପୁନ୍ଦର କୁନ୍ ବୁଡ଼ିଆ କି ତାନେ
1: ଉଷାଙ୍ଗି
0: ଅଣ୍ଟା ତାନେ ବାହାରି ଖେବଡ଼ା ଚାଲେ ତା ଲାଇଟିଂ ତାନେ ଘର ଭଡ଼ି ଚଡ଼ଚଡ଼ି ମାନଛୁନ୍ କି ଲାଇଟିଂ ଯେନ୍ଟା ବାଲା ତା ଆଦାନ ନାତକା ହେବ ଡାଲିଆ ଆଉ ତାନେ ତାଙ୍କେ ବେଲେନ୍ସ କାମ ହେବ ଡାଲିଆ ତା ନେଖିକି ଇନ୍ଦେରି ନୁକସାନ ମା ମାନେ ତ ଆକୁ ହୁ ବଜ୍ରକା ଦାବନ ଧୀରେ ଧୀରେ ଧୀରେ ଧୀରେ ତାଙ୍କେ ଆନି ପ୍ରଜାତି ବ ଧୀରେ ଧୀରେ ଧ୍ୱଂସ ଲୁପ୍ତ ମାନା କଲି ଯେନ୍ଟା କି ତାନେ ଇ ସମସ୍ୟା ବୋଧ ଚଡ଼କ ସମସ୍ୟା ବୋଧ
1: ଲୁପ୍ତ ମାନାଲି ଯେ ନାମେ ଯେନ୍ ପ୍ରାକୃତିକ ପରିବେଶ ଆସିଲି ନାମେ ଯେନ୍ ହାରବୁ ବାକଡ଼ି ଆସିଲି ନାମେ ଜଙ୍ଗଲ ଆସିଲି ନାମେ ଯେନ୍ ହିସାବ ନୁ ପ୍ରକୃତି ନାମ ଅଛି କିଛି ଆଦାନ ନାମ ମୂର୍ଖାତି ଆଦାନ ଧ୍ୱଂସ
0: ହଁ ଧ୍ୱଂସ କାତେ କାଲତ
1: ଏଇ ଲୁପ୍ ମାନା କଲି ଆର ଇ ପ୍ରକାର ତମେ ଯେନ୍ ଚେନ୍ ସିଷ୍ଟମ ନୁ ଯେନ୍ ପ୍ରଭାବ ଖାତରା ନାମେ ମିଆଁ ହିଁ ଖାତରା
0: ନାମେ ଲୋକ ମିଆଁ ଜୀବିଓ ମିଆଁ ହିଁ ଖାତରା
1: ହଁ ଆରଟା କଥା ଯେ ନାମ ତା ଯାହା ହେଲେ ବି ଆଳପା ନୁ ଉଠି ରାଲଦାତ ପାଦା ନୁ ଉଠି ରାଲଦାତ ବୋଲିକିରି ନାମ ଯାହା ହେଲେ ବି ନାମେ ହାରବୁ ବାକଡ଼ି ନୁ ନାମ ନିର୍ଭର ନାନାଲଦାତ ନାମେ ଆଡ଼ପାନଟା କାମ ଅତକା କାଙ୍କୁ ଖାଣ୍ଡେ ଅନ୍ଧ ଥରେ ଯେ ଚାଲର ତ ଇ ଯେନ୍ ହାରବୁ ବାକଡ଼ି ନୁ ନାମ ନିର୍ଭର କାମାଲ ଦାତ ଆଦଗେ ଦ୍ୱାରା ନାମେ ଯେନ୍ ଜଙ୍ଗଲ ସମ୍ପଦ ଯେନ୍ ଆତ୍ରି ଆଦତା ଫିର୍ ଟିକେ କମରା କାଲି ଇ ବାବଦ ନୁ ଏନ୍ଦିର ତାଙ୍କର ଟିକେ
0: ଆକୁନ୍ତି ପହିଲେ ବେଶୀ ତାନେ ନାମ ଗୁଠି ତାନେ କାଙ୍କୁ ଖୁଡ଼ି ତାନେ ଯେତକି କାମାଲ କାତ ଜାମା ପର୍ଯ୍ୟାବରଣ ତି ଅନ୍ଧରାଲ କାତ ମା ସୁସ୍ତି କାଙ୍କୁ ତି ଜାମା ଜାଲେଡ଼ି ଲାଗେ କାଙ୍କୁ ଅନ୍ଧରାଲ କାତ ଟୋଟାଲି ଆକୁନ୍ତା ହାକରାଲି ଗ୍ୟାସ ହୁ ବାକି ତା ଇନ୍ଦିରି ମାରିଲା କିରୋସିନ ଟିକେ ହାକରାଲିଆ ମାରିଲା ହେଲେ ଜାଲେଡ଼ି ପୁରା କାଙ୍କୁ ପୁରା ବର୍ଷ ସାରା ତାନେ କାଙ୍କୁ ତିବି ଫେର ବି ପର୍ଯ୍ୟାବରଣ କି ଏତକି କ୍ଷତି ମା ମାନାଲିଆ
1: ନାମେ ବିକଳ୍ପ ବ୍ୟବସ୍ଥା ଆସିଲି ରନ୍ଧା ବଢ଼ା
0: ଫେର ବି ତାନେ ହତକୁ ସମସ୍ୟା ବୋଧ ମାନାଲି
1: ଏନ୍ଦିରକି ପ୍ରକୃତିରେ ସମସ୍ୟା ମାନାଲି ବୋଲି ଭାବଦାର ନିମେ ଏନ୍ଦିର
0: ତେଙ୍ଗାଲାନ ଆଜ୍ଞା ଯେତକି ହୁତାନ ପହିଲେ ବି ତେଙ୍କା ଜିଗାନ ଆକୁଣ୍ଟେ ଯେତକି ଅଣ୍ଡା ପରିବେଶ ତାନେ ଆସିଲି ପ୍ରକୃତି ଯେତେବେଳେ ଧର୍ମ ବେଲାୟ ଯେତେବେଳେ ଗଠନ କାମଚିକାନାର ତାନେ ଯେତକି ମାନୁ ଦରକାର ଯେତକି ଜଳ ଦରକାର ଯେତକି ପରିମାଣରେ ଅକ୍ସିଜେନ୍ ଦରକାର ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଦରକାର ତାନେ ହୁତକୁ ହି ଲେବୁଲ ଅଣ୍ଟା ତାନେ ଗଠନ କାମ କିଛା ଇଦାନ ପ୍ରକୃତି ଭଗବାନ ହିଁ ଗଠନ କାମଚିକା ତ ହୁ ହିସାବ ତି ତାଙ୍କେ ବେଲେନ୍ସ ବନ୍ ନାମ ଇଆ ପଲାଲତ ଯେତକି ମାନୁ ଦରକାର ହୁତକୁ ହେଲେ ଅକ୍ସିଜେନ୍ ଚ ହୁତକୁ ଅକ୍ସିଜେନ୍ ମାରିଲା ମାନୁ ଫ୍ୟାକ୍ଟ୍ରି ଗୁଟେ ଜକୁ ମାନା କାଲି ତାଙ୍କେ ଧୂଆଁ ପନା କାଲି ୟା ଏସି ଚାରାଲି ଏସି ତାନେ ଥଣ୍ଡା ଗିଲା ବଡ଼କା ବଡ଼କା ଏସି ଲଗାବାନାର ତମେ ଏସି ପହିଲେ ତା ନାମେ ଗୁଟେ ଆଲାର ତାନେ ପହିଲେ ମାସୁକେ କାମାଲ କାତ ମାରିଲାଲି ନାମେ ତାନେ କୁଣ୍ଡୁ ମାରିଲାଲେ ଭୁସୁ ଟିକେ ମୁର୍କିକିରି କାଥି ଚାଲ କାତ ଆଉ କାଥି ଚିକିରି ତାର ପଛେ ପାଟି କାମାଲ କାତ ଆଉ ତାଙ୍କେ ମିଆଁ ଖପର ଚିଆଲ କାତ ଆଉ ଖପର ବି ହାଜୁସ୍ତି
1: ରାଜା
0: ତାଙ୍କେ ଖପର ଗେ ତାନେ ପୁରା ଏସି ଲେଖା ମାନେ କୁଲର ଲେଖା ହାୱା ଚିଆଲିଆ ଗରମ ମା ଚିଆଲିଆ କିନ୍ତୁ ଆକୁଣ୍ଟା ଡେଟ୍ ନୁ ଇଗୁଡ଼ା ଗୁଠିତ ମାରିଲା ମାନୁ ନା ନିଜ ନିଜର ସଂସାଧନ ଗେ ଲାଗାନ ଧୀରେ ଧୀରେ ଜାମାର ସାନ ପଇସା ପତର ମାନାଲି ଜାମା ଏସି କୁଲର ଫ୍ୟାକ୍ଟ୍ରି ହିଟ ତାଙ୍କେ ବାରାଲି ତାଙ୍କେ ଗରମ ଉତ୍ତାପଦ ବରାଲି ଯେନ୍ଟା କି ତାନେ ଗ୍ଲୋବାଲ ୱାର୍ମିଂ ବୋଲି ବାରାଲି ଆଉ ଇଧାନ ଆମେ ପର୍ଯ୍ୟାବରଣ କରିଲେ ଜାମା କ୍ଷତି ଜାମାର୍ତି ନିବିଡ଼ା
1: ମୁଲିନଟା କଥା ଯଦି ତେଙ୍ଗଥିଲେ ଇ ଯେନ୍ ପ୍ରକୃତିରେ ପ୍ରକୃତି ଯାହା ଚିଚକିଛି ଆପଣ ତାଙ୍କେ ହିସାବ ନୁ ନାମ ଯଦି ସଂରକ୍ଷିତ କାମ ହେଲେ ଇ ପ୍ରକୃତିକି ଯେନ୍ ପରିବେଶ ଆସିଲେ ଠିକ୍ ର ଆଉ ପରିବେଶ ଯଦି ଠିକ୍ ରାଜା ହେଲେ ନାମ ବି ଠିକ୍
0: ସୁରକ୍ଷିତ ରଥ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବି ଠିକ୍ ରଥ
1: ହେଲେ ବଢେଇ କଥା ମାନଯା ଯେ ଇ ଯେନ୍ ହାରବୁ ହାରବୁ ବନ ଯେନ୍ ମାନେ ଉଦୁଦିମିଆ ମୁର୍ଖାଲନାର ଗୁଠି ଆଉ ହାରବୁ ନୁ ଆଗଲି ନିମ୍ ଯେନ୍ ତେଙ୍ଗାଲକାର ଯେ ଭିନ୍ ଭିନ୍ ଯେନ୍ ଜୀବଜନ୍ତୁ ବି ଏଥରାଲି ଆକୁନ୍ ମାରିଲା ଏଥିରୁ ଆଉ ହାରବୁନ୍ତି ନାମ ଭିନ୍ ଭିନ୍ ଯେନ୍ ଫଲ ମୂଲ ଗୁଠି ବି ହାକ୍ଖାଲକାତ ଆକୁନ୍ ଧୁମ୍ବାଲି ସ୍ତି ଆରମ୍ଭ କାମିକିରି ନାମେ ମକା ପୁପୁତକ କା ନାମେ ମକା ଆଥା ମାନ୍ନା କା ଇ ଯେନ୍ ତେଲା ଆଥା ମାନ୍ନା ଅଁସା ଭି ମାନ୍ନା କା ଖିଜିରି ମାନ୍ନା ଇ ଯେତେ ଜିନିଷ ବନାଇକିରି ବି ନାମେ ବ୍ୟବହାର ବି କାମାଲକାତ ଆକୁନ୍ ଧୀରେ ଧୀରେ ଆଦାଧି ମାଲ୍ଲା ହାକରୁ
0: ମାଲ୍ଲାକରୁ ନିଶ୍ଚୟ ଆଜ୍ଞା ମନେ କାମ କାର୍ଯ୍ୟକାର ନେନ୍ତେଙ୍ଗନ ବାଲକାନ ମକାପୁକୁ ଝକା ଝକା ଝକା ପ୍ରୋଗ୍ରାମ ଧି ହୁ ତିନି ଷ୍ଟାର୍ଟ ମାନି କିଛି ମକା ପୁପୁ ମାନେ ସ୍ୱର୍ଗୀ ଗଛ ବାନାର ମକା ପୁପୁତି ନାମେ ବହୁତରେ ଜିନିଷଟି ମାନେ ତାଙ୍କେ ଫଲ ମାନି ଫଲ ବୋଧ ବିଞ୍ଚତା ଦି କିନ୍ତୁ କିଛି ଲୋକ ନାମ କୁଣା ଗୁଠିଆ ତାନେ ପହିଲେ ସ୍ତିନ ହୁଦାନ ଚାହେ ଆଦିବାସୀ ସମାଜ ଇସୁଙ୍ଗଥରାଲ ଆଦାନ କାଟି ବାଲିଆର ଆଦାନ ତାନେ ଜାମ ମାନିକେ ଆଉ ଫିର ତାମେ ଗରମ କାମିକିରି ମାଣ୍ଡି ମାଣ୍ଡି ଆଢ଼ା ତିହାଲ ଶାଗ ଗୁଠି ନାର ଆକୁନ୍ ବି ତାନେ ବାନାର ପାଚ ପଚିରି ଯେ ତାନେ ହୁଦ୍ଗେ ଶାଗ ଯେନ୍ ଭିତର ହେଲେ କି ରାନ୍ଧାବଢ଼ା କାମର ହେଲେ ତାଙ୍କେ ଶାଗ ଗେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ବହୁତ ବଢ଼ିଆ ରହେ
1: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା
0: ତ হুতি স্বাস্থ্য ভর রালিয়া কিন্তু না মাকুন জামা তানে ইজে জৈবিক উপাদান রাসায়নিক ইসুঙ্গুটি তানে সারতি যে মানালি কু ইসুঙ্গুটি ব্যবহার কামাল যেটা কি নামে অসুবিধা মানালি। দ্বিতীয় জিনিস মানজা স্বর্গী গে তানি মানুবে তানে ধুম্বালি বালকার ধুম্বালি পূজা নু লাগিল রে আমরা পূর্বপুরুষ তিন তানে হুদান পূজা কামনা
1: ঠিক ঠিক
0: আকুন বি তানে তাঙ্গে তাঙ্গে ধুম্বালি বানা তানে পূজাবত স্বার্থ মাল্লা সম্পূর্ণ মাল্লা বলি বানার আউ তানে তাঙ্গে মাক্কা পুপু বন বেঞ্জা বঞ্জুন ভি
1: নামে অনুরাধা তামে মাক্কা কি গালজা বন অন্দরা করে ভি
0: গাড়াল আই কামনা তা পূর্ব যুগ তু নামে সমাজ ইদান সুরক্ষিত কামা গে লাগান বহু চেষ্টা কাম কিছি পূজা কামতে কামতে অন্দর কিছি আর কুনাউনটা জিনিস তে গঞ্চন যেনটা বাড়া মানু আচ্ছা পিপল মানু আচ্ছা নাম সূর্যবন তানে প্রত্যক্ষ দেবতা বানার সূর্য দেবতা বন প্রত্যক্ষ দেবতা বানা প্রত্যক্ষ দেবতা তারপর যে না কলিযুগ ইদা কলিযুগ দু তারপর যে দ্বিতীয় নু তানে বজরঙ্গওয়ালি বানার ইন্না দেট নু বি ইর কেভে তামে মরণ মানলা বান সূর্য দেবতা আউ বজরঙ্গ বালিব ই নাম সূর্য দেবতা মানে বেলা বেলাওয়ালা
1: পূর্ব
0: ধরম বেলাওয়ালা পূর্ব যুগস্তি নেম তানে পোখারি নু এমাল কাদবা কিন আকুন তানে জমু বাথরুম নু এমালাত এমে মা বুয়ার শিখাবাত কে চার যে আমু গাড়ু অন্দর কে আউ আমু নু টিকে ছিছড়ার কে আউ তানে ভগবান বন ধর্ম বেলাবন জুয়ার কাম কে বাজলে ত হুবাকিন বি তানে যাহলি বি প্রজাবড় সান্তরালিয়া তুলসী গিয়া মোচি আলকার আউ তানে সান্তরালিয়া সান্তরালিয়া তো যেতকি হানি গরম মানালে হি তাপমাত্রা বালে হুতকু মা মানালে আর দ্বিতীয় জিনিস চালে বাড়া মানু আর পিপল মানু মন পূজা কামালে এখন বি নাম পূজা কামাল কিন্তু কিছুটা তানে যেন আমি আধুনিক যুগ তাক হাত গুঠিয়ার টিকি বালনানার তা ই যুগবন ইয়াকে খাতর তাকি বাড়া মানু এমে আর পিপল মানু নামে কুণা গুঠাত পূর্ব যুগস্তিন প্রকৃতি পূজক আর প্রকৃতি গিয়ে লাগান তামে লড়াই বি কামানার বহু তেলার তামে জীবন বি কেরকিছি জঙ্গল জমি বচাবা গে লাগান বহু চেষ্টা কাম কেতা আর নামে আলারি ই জঙ্গল জমি সুরক্ষিত কে কামা গে লাগান যেতলে নামে বড়কা বড়কা ফ্যাক্টরি আলার বারচার তামে তানে হীরাকুদ যেতলে ড্যাম মানজা বহু 48টা কি 248টা পাদ্দা তানে ভাগাবাজ কানার আর একা একা তার রাইগির রাচার এমহে কে সুরক্ষা কামা গে লাগান এমহে আউট কে তানে বফুবার আমি হাত দূরেন কি এমএ ই যে পুনা পিঢ়ি বন বুঝাবা আঙ্গম যে ই জঙ্গল জমি সুরক্ষা কাম তেলে হি রদ কিন্তু ই যে নামে আদিবাসী গুঠারি বেশি তানে অধিকাংশ 60-80% জঙ্গল জমি সুরক্ষা কামনা নু বেশি তানে এমএ যোগদান
1: যোগদান আছে শেষে ই যে নামে ভাই ভুণী গুঠিয়ার মেলানার মাক্কা পুপু ঝকা ঝকা ই পরিবেশ সম্পর্কিত নামে যেন পরিবেশ গানে প্রকৃতি গানে নামে যেন সম্পর্ক আতলি কুণার গে ঈদ গে নেইকিরি এন্দের তেঙ্গরি ভাই ভুণী গুঠিয়ারি
0: ই 5 জুন পরিবেশ দিবস আতলি ইদান অন্টা তানে নামে সরকার চাহে দুনিয়া পুরা ওয়ার্ল্ড নু অন্টা দে অন্টা কামচ কানা তাকি তান মনে কাম আগে লাগান ই ই তানে ই যুগস্তা কুকদার পড়া লেখা যুগ ইরে দিমাগ বেশি ইর তানে সাইন্স বন বেশি বিশ্বাস কামনার পূর্ব যুগ তান বন লেখা যব তক মার সাইন্স মা বাতাবর তব তক বিশ্বাস মা কামনার এসটি ও আমু রুখি বাজকুন যাইগিরি তাম বুঝর মালালে মা বুঝর না তো অন্য কথা তানে তো ই যুগ নু জামারেন ই পর্যাবরণ বিষয়টি এসকে সুরক্ষা মান যুদ্ধভিত্তিক সরকার বি আর নাম গুঠিত বি বুঝাবা খাতর আর তব যে যেতকি তানে 6-10 কোটি যেতকি মানু মাস দরকার হতক ইদা খাতর তব যাইকিরি অক্সিজেন হতক বিষয়টি উরুখ আর চেপু বি ঠিক টাইম তি মান পাইয়া বি মান আর নাম গুঠিত সুরক্ষিত স্বাস্থ্য বি ঠিক রত আর ই দুনিয়া বি সংসার বনেকিরি চালর
1: চালর নিশ্চিত ভাবে তা নাম যেতির আহনা কথা আর বড়টি জিনিস যে নিম যাহা তেঙ্কার যে সচেতন নাম যদি সচেতন মানত আর কথা বন আহ যে ইদাত নামে লাগান জরুরি দু নামে ভবিষ্যৎ পিঢ়ি লাগান পরিবেশ বোধ জরুরি দু হলে যেই নাম ই নালকুবত কামাঙ্গত হলে পরিবেশ র আর পরিবেশ রাজা হলে পরিবেশ যদি বাঁচরা হলে নামে জিয়াদি বাঁচর নিম যাহা তেঙ্কার সুরক্ষিত অন্টা নামে ই সমাজ বোধ আগলি আগলি ধন্যবাদ ইন্না বাস্কার আর ই পরিবেশ দিয়ে বহতপু আতলি আর একানিকি নাম পরিবেশ নু রত আর পরিবেশ বন ইয়া গে লাগান নামে এদের কর্তব্য আতিলি আকাথান তেঙ্কার নিমান আকাশবাণী তারতি অশেষ অশেষ ধন্যবাদ জুহার
0: জুহার আজ্ঞা জুহার আজ্ঞা
1: হলে এখন গীত পদী মেনত ই গীত বন পাহাড় কানার তহসিল টপ্পো আউ তামে সাথী গুঠিয়ার।

0: हे पिता, हे पितृ पुरुषगण, हे बरणेश भ्राता, कुरुक्षेत्रर ए रक्त नदी कोळकु ओल्लाइ आस, घृणा कर कौरव मानंकर ए सद्य ताजा रक्तर तर्पण। पिता, मु आजि तुमर निष्ठुर अंतिम इच्छाकु चरितार्थ करि तुमर तृषित आत्मार सद्गति पाई मु आजि युद्ध भूमि रे शोणितर उत्सव पालन करुछि। ए हातर रक्त तर्पण ग्रहण कर पिता, ग्रहण कर। ए पुणि कहार अटहास्य संध्याटारे युद्ध बमीर निर्जनता को मुखरित करे, आहुरी भयानक करे। ए हसक पिता कांधार महाराजा सुबलंकर, ভ্রাতাঙ্কর শকুনির আয়োজিত এই শরীর উৎসবরে আহুরি হস মন ভরি হস। পাপাত্মা কুরু বংশর রক্ত পান করি কোটি জন্মর তৃষা নিবারণ কর। চুদিত আত্মাকু তুমি শান্তি কর, শান্তি কর। আরে এক দুর্যোধনর প্রিয় পুত্র লক্ষ্মণর সব ভাসি আসুছি। ঠিক আছে, ঠিক আছে, মোর প্রতিহিংসার অগ্নিরে এ সবটা বি জ্বলি উঠব। পাখকু ডাকিয়া তোর সব জ্বলি গুরু সম্রাট দুর্যোধন দিনে রক্ত নদী সন্তরণ করিব। এ কোন করছ সকলি? বাসুদেব কৃষ্ণ বোর শত কোটি প্রণাম ঘেনা করো জলপতি।
1: চমকি পড়িল যে?
0: না না, সে কিছু নহে, সে কিছু নহে গোবিন্দ। তুমি তো জানো ইয়ে মহাভারত রক্ত যজ্ঞর উদ্যোক্তা তুমি, ভোক্তা তুমি, আও এ শকুনিটা কেবল হোতার কাম করুছি মাত্র।
1: জানে হলে সন্ধ্যাটারে তুমি একাকি পুনি রক্ত নদী কূলরে কোন কিছু নূতন যোজনার প্রয়াস?
0: হে চক্রে, তোমার চক্র যেপরি ঘুরুছি আমি তো সেপরি ঘুরুছু, নিজর বা কর্তৃত্ব কাল। প্রতি সন্ধ্যারে পিতৃপুরুষঙ্ক উদ্দেশ্যরে কিছুটা রক্ত তর্পণ করিথায়, তো আজি কেবল গোটে অধিকা কাম, সেইটা হেলা আম লক্ষ্মণ কুমারঙ্কর শবটিকু সাইতি রখুছি।
1: লক্ষ্মণ

0: সকলে সকলে শুন বাবা, থরে শুন
1: পিতা,
0: মো পাখ কুয়া বাবু, থরে মো কোল কুয়া।
1: হে আপনার কন হল পিতা? কান্ধার রাজা মুঠাই খাইবাকু নপাই হা অন্ন হা অন্নর চিৎকার সহ মৃত্যুর অপেক্ষায়
0: দুঃখর রাত্রিটা।

0: শ্রোতা বন্ধু আসন্তু বর্তমান আমার সহিত আউ জনে শ্রোতা যোড়ি হয়েছেন তাঙ্ক সহিত কথা হেবা। হ্যালো,
1: হ্যালো,
0: আজ্ঞা নমস্কার, আপনার

0: শ্রোতা বন্ধু আসন্তু আউ জনে শ্রোতাঙ্ক সহিত কথা হবা। হ্যালো হ্যালো, আজ্ঞা নমস্কার, আপনার আম লাইভ ফোন ইন হ্যালো যুবমণি কার্যক্রম কু স্বাগত। আজ্ঞা, আপনার আপন অপেক্ষা করতে বহুত বহুত ধন্যবাদ। আজ্ঞা, কেমতে অছেন আপন? আজ্ঞা, আপন আমার আকাশবাণী কেন্দ্রের নিয়মিত শ্রোতা, সেটি লাগি আজ্ঞা আপনার বহুত বহুত ধন্যবাদ।
1: আকাশবাণী প্রত্যেক কার্যক্রম বহু বড় কার্যক্রম আমি বহু জায়গা আছে।

0: দাদা জুহার।
1: জোয়ার জোয়ার ইয়ে বাবরে, আজ এক তোরানু আসিকিরি বৈষ্যমে তার লাগুছে নেই কেন?
0: হম পরে
1: হ্যাঁ কেনি বসব, আজ বড়ে পুরু তো পলে জমিনি দেখু দে বলছ, তুমি যেন খেতু ডলে এ টোল ধরি করি যেন উঠল। হ্যাঁ মতে ভেল মাগব বলিকিরি নি দেখল কি কানা কি, যে তুমি একসুরি হাইকি তো পলু দিয়ে মুই ঠকালি পালকে কেন লেগিন জগে দেখলি ওর পের কেতে ডাকমি তাকর কবার বুতাতি বাপ ঘরে কেতে এটা কে তা ফের কথা করিমি বলি বুঝল কিনা হয়রান করিমি বলি, যে গুটে কথা কানা জিনিস যেন টোল নৌল যেন টোল নেল সব পছরে তো দেশ গুড়া দু লেখা। হ্যাঁ রাঁধবার লাগি তুম এসু কিনা পাশরি পুসরা নেই কি কেন্দা কেন্দা বলছে কি তোমার মন নেন কেন বলছে দেবার
0: হেনতা মে দাদাকে ভুলি যেমি কে কহ তো হলে
1: হয়ে
0: কাহ হলে কি
1: হ্যাঁ
0: সময় নাই হবার টিকে পরে মানে যে প্রকারে চালিছে সে কাম বুতা বলে রে সময় নাই হবার বলে দাদাকে মি হেনতে নাই ভুলে কহলো যে তুমি।
1: হ্যাঁ এটা কাহ হেসি জিনিস, এটা ঋতু জানি করি নি হেসি কে এই ফলটা সবুদিন তো নিপুং দেখো আম জাম এক নেছে ইতে তেল ই আমার টোল টোল ছালি কানা জিনিস কে টোল ছালি যদি ছাঁচি নেই আর তেলে ভাজি নেই নুন মিচাড়ি কে দেখো কিছু নি লাগে আর তারপরে যেতকি স্বাদ লাগাবা তারপরে ভল বি এই ফলটা কাহলে ফলে ভলে দেখো উষো নে সার নে কিছু নে মোল গছু মোল হেলা মোল পরে মোল থিবু যে দেখো তারপরে টোল হেলা টোল ভিতরে ফের দেখো আমার সে যে আমার তার মঞ্জি বিহনটা বাহারবা সেন তো আমি তেল পারমা সে আমি টোল সে ছালিকে খেলা বেলা আমার দেহ লাগবে বলে কি নেই।
0: হ্যাঁ
1: দেখো ইহা জিনিস আমি আগে জাম বি হেলান হ্যাঁ কি নেই সে এই ক্ষেত খোলানো যে আমার তার যে ঋতু হিসাবে যে ফল মলটা হচ্ছে সে ফল মূল টিকে নি খেলে বি টিকে লাগছি কে হ্যাঁ কি নেই।
0: হ্যাঁ তো যে শুনে তো দাদা
1: হ্যাঁ
0: তোমাকে না লাগুছে কি ইতর টিকে কমি কমা যাচ্ছে বলি?
1: হ্যাঁ মুই তো হেতিল নি তো তুমি যে কথা নি কইছো দেখো জাম যেতকি খেসু খেসু একই নি সে তারপরে ডুলি মনকু সে জমিন পড়ি করি সব কলিয়া বিড় বিড় হয়ে আসি হলে এসুর দেখো জাম ধীরে ধীরে করে গছ মানে যেটা তারমানে কাটতে যাচ্ছু আমি নিয়ে বলো তো মহুল গছ বি দেখো যেতকি জোরে মহুল ফলু দিলা ইহা জিনিসে মহুল বি নি হবার কি নেই আমার নেলে দেখো যেন কিসমে মহুল গছ থিলা আম গছ থিলা চার থিলা তোমার জাম থিলা হেটা পরে ভাবছি মুই ঘে ঘে যেতবে কি জুতি যাব কি হ্যাঁ কাদো কলা বেলে জুতব পুরা কলিয়া ঝিমঝিম প্যান হয়ে যেতবা সে জামর চোট কিন্তু ইহা জিনিস দেখো যেন হিসাবে আমি নিজে নিজে গছ মানে কোট মানে কাটি নৌছু সে জাম মানে বি খাইবার লাগি সমকু নি হেবার হোজে
0: রাস্তা মানে বনি যাচ্ছে পরে এতে লাগে তো না
1: দেখো এটা গুটে জিনিস যেন যকে আমি যেতকি গছ কে নিজের কাম লাগি আমার জরুরি বলি করি যেন আমার দরকার লাগি আমি কাটুছু
0: হ্যাঁ তো
1: সে কাটবার লাগি ধীরে ধীরে করি এই সবু তারপরে আমি কেনা বাজি যে আমি স্বপন দেখলাম আমি লাগবা যেন আমি ডলি আনলে কেনা হতো বেটি নৌলা আমি জামকে ঝুনি নৌলা ডলি আনলা কে শঙ্কু মুঠে রেখা দেতে লোলা যেন যার জিভকে দেখবো সবু কলিয়া ঝিম ঝিম হয়েছিল খেয়ে করি তো ইহা জিনিস সেই জিনিসটাকে দেখো হেন্তা টোল যদি আনুতলে বি ডলি আনল এ ধর রে তোমায় গুড়া লেখা ছাঁচি চুয়া করে খাইবা বলতন কি নেই ইহা জিনিস লোক নি বিদ্যন কে দেলে নি দেবার যেহেতু কম হোচি নিজের খাবার লাগি ফের সবকে দেখলা বলিকে তো ইথিল নাই দায়ী কিয়া আমি
0: আমি হি
1: জেনটা এই যে গজ মানে আমি কাটতে যাচ্ছি আর গজ নি জগাবার তো আমি ফেমা কেন দেয় খালি গজ না আমি গজ খরি ছায় পৌঁছু দেখো আমি ফল বি খাওছু এক ফল ফুল আমি পেকুরি আমার গুজরা নামে চলছু হেলে সে গজকে আমি যে কাটি নিকি আমি পাঁচটা গজ যদি জগাতা বলে বি কিছু গুটে তা দেখো এই গজ লাগি এই গজ নু হইকরি আমার পরিবেশ তারপরে দেখো যে আমার বিগড়ে যাচ্ছে শীত মাসে ততলা ঝোঁ মারবা তোমার কেতবেলে অকর্তিয়া প্যান কুটি নেউছে কেতবেলে ই যে কাণাকি আমার ঝোঁকে হয়ে যাচ্ছে কেতবেলে সে ই যে আমার কাণা বলছু কি ঝড় বাত্যা নি বলুছু হ্যাঁ হেন্দেগিরি পলে হচ্ছে একই নেছে দুকা করেল দুকা করে লোজে কেতনি কেতে জোর
0: নুকসান আজকাল তো বেশি হি হচ্ছে
1: তো কেতে লাগিয়া ই গছ খুট লাগি বলি করি আমি যদি নুকসানি করতে যা যেতকি গছ র যেন অম্লজান পবন দৌছে আমার পরিবেশ কি যেন ঠিক হিসাবে রখবার কথা ঠিক হিসাবে নি রহিপারবা যেটা কি তার মানে তল উপর হেলা লি কেনা হবা অসুবিধাটা ই অসুবিধাটা এখানে আমি ভুগুছু কি নেই হলে ঠিক হিসাবে খরা মাসে খরা হেতা বর্ষা মাসে ঠিক হিসাবে বর্ষা হেতা শীত হিসাবে শীত মাসে ঠিক হিসাবে যদি শীত হেতা বলে কেনা হেতা আমার পরিবেশ ঠিক রহেতা এটা কেঁ লেবে কহিলি জেন

0: মনি ফুল হায় মোর কথা মানি জানো মনি ফুল হে মোর কথা মানি জানো মনি ফুল মনি ফুল।
1: সম্বলপুরী গীত শুণিলে প্রমোদ কুমার মিশ্রঙ্ক রচনার কণ্ঠশিল্পী থিলে গীতাঞ্জলি পোড় ও নবীন কুঁয়ার। কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। বর্তমান শুণতু হিন্দি ভক্তি গীত। প্রথম গীতটি শুণতু সোনিকা শর্মা অগরওয়ালঙ্ক কণ্ঠরে।

0: এথর শুনত এই গীত গাইছেন জয়া কিশোরী ও জুবিন নটিয়াল।
1: রাধে তু বড় ভাগিনী কন তপস্যা কেন, তিন লোক তারন তরন সো তেরে আধীন।

HPV ভ্যাকসিনর গুরুত্ব এ সম্পর্কে কহবে ডক্টর সঞ্জীব কুমার মিশ্র। সৃজনিকা সকাল 7:35 এথিরে শুনবে ডক্টর অভয়নারায়ণ নায়ক কবিতা এবং তাঙ্ক সহিত কথাবার্তা। সকাল 8:30 সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী গোপালকৃষ্ণ দাস, অঞ্জলি পটনায়ক ও রবিচন্দ্র সাগর। সন্ধ্যারাণী সাউঙ্ক কণ্ঠে সুগম সঙ্গীত সকাল 8:45। সকাল 9টার হিন্দি কথা চিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ। দিন 11:05 সম্বলপুরী ভক্তি লহর হিন্দি কথা চিত্র গীত কার্যক্রম খোলা ঝরকা দিন 11:30। দিন 12টার আপনার চিঠি পাইছু কার্যক্রম দিন 12:15 হিন্দি কথা চিত্র গীত কার্যক্রম বাতায়ন। অনুরোধে সম্বলপুরী গীত প্রসার করব আগামীকাল দিন 12:30। দিন গোটে 5 মিনিট সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী বিভূতিভূষণ পটনায়ক ও পদ্মিনী পাক। ঘর সংসার কার্যক্রম দিন গোটে 20 মিনিট এতে বিভিধা। দিন 2:45 হিন্দি কথা চিত্র গীতর কার্যক্রম। অপরাহ্ন 3টার কিষণ সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কার্যক্রম মাকা পুপু ঝকা ঝকা। অপরাহ্ন 3:30 হিন্দি কথাচিত্র গীত, অপরাহ্ন 4:02 হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম, পুণিথরে হ্যালো অনুরোধ। সন্ধ্যা 5:02 লোকগীত কার্যক্রমের ভাগবত মেলা পরিবেশন করবে মহাদেব মেহের এবং সাথী। সন্ধ্যা 5:30 যুববাণী এতে স্বরলিপি স্তুতি চিন্তামণি। সন্ধ্যা 6:10 এর চতুর্দশ ভাগ শুণবে রচনা এবং প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন, সঙ্গীত প্রভুদত্ত প্রধান। ইয়ে আগামীকাল কেতক কার্যক্রম সূচনা। আকাশবাণী সম্বলপুর সময় রাতে 11:10 এইটি শেষ করুছু আজির অধিবেশন। আগামীকাল সকাল 5:55 আরম্ভ করব আগামীকাল অধিবেশন। আজ বিদায় দিন, জয় হিন্দ।